0: দশমপাহ অনুতনায় দশমহাত লাখান্ড রেডিও আইটিএন সেবে শ্রীলঙ্কা হান্ড
1: বেলাব সরেকাই
2: বেলাব ওপবেত গিন আবি
3: লতরাইয়ে পেরলিকরণ এনএলবি মেগা পাব দেবন্ত মেগা সুপিরি ট্যাগট আমতরব রুপিয়াল কোটি এক পাব সুপিরি ট্যাগ সহ গ্র্যান্ড সুপিরি ট্যাগট সুপিরি মোটর রতিয়া এনএলবি মেগা পাব ওবাত আদম মিলদি গান

0: দশমপাহা অনুতুনাই দশমহাতা লাখান্ডে রেডিও আইটিএন সেভে শ্রীলঙ্কা হান্ডে
1: বেলাবে পাসরো হাতরাই